যাহা নারীকর পূজা হতে হওয়া দেবতার বাস হতে, মানে সমাজটা বহুত ভালো সাত্ত্বিক হেতে, লেকিন ব্যবহারে নারীকে আমরা পূজাক বস্তু নেই, আমরা ভোগে কর বস্তু বনাই দেল আইহন। মৌকা পালে এরা আপন কারদানি দেখাই পারতা, যেসন শিক্ষা রিসার্চ দেশ সীমানা আর বন্দুক লেইকে এরা দেশে কর রক্ষাও করে পারত, আর এটা দেখালো আহাত। তবে আমরা ওরা উচিত সম্মানটা ব্যাপারে এখনো নি ভাবিওলা, আমরা ওইটাও জানিও আজকর যেতনা অভিযান হয়ে গেলা, যেসন মাউন্টেনিয়ারিং হয়ে গেলা, যেসে নৌকা দৌড় গিলা হয়ে গেলা, আরও দৌড় চাহে অলিম্পিক মহান ভাগিদারি কথা হয়ে গেলা, এরা তো কাহু পেছনে খব। তবে এরাকে আর অবলা নারী কহলে কিনা ভালো হতে, এরা অবলা নেই, এরাও সবলা হেক। প্রাচীনকালে আমরা মাতৃসত্তাত্মক ব্যবস্থা দেখল আইহ, তখন মায়েরা করে উপরে শিশুকর পালনের ভারটা রহে আর যথেষ্ট সম্মান মায়েরা কর রহেন। আমরা বৌদ্ধ যুগ পর্যন্ত মাতৃ সত্তাত্মক ব্যবস্থাটা দেখল আইহ, যেসন পাটলি পুত্র কইহলা, মানে মাই পাটলিকর যে পুত্র রহে অকর নামেই পাটলি পুত্র শহরটার নাম হের রহে, মানে মায়কর স্থান কতনা উঁচ রহে, লেকিন তাকর বাদে আমরা কিনা করলিও মায়েরাকে বা নারীরাকে দাসিক মর্যাদা বনায় দিল, ওরা দাসী বনায় দিল। ঘরে তো যে হেলেক সে হেলেক, মন্দির ও দেবদাসী প্রথা কর বিকাশ, দেবদাসী প্রথা লগে চালালা, আর ইটা কিনা লাই, ইটা নারীকে শোষণ করে লাই, এটা বহুত অন্যায়কর কাম হেলেক। মজহবি আর সম্প্রদায়কর নিয়ম দেখাইকে আমরা কাহু নারীরাকে ঘরে ভিতরেই বন্দি বনালিয়ন, তো কাহু ওরাকে ইবাদত স্থল মহান যাইলাই মানা করলিয়ন। এহে যে একাধিকার পুরুষে চললে এটা নারীকর কতনা ক্ষতি হলে এরা থেকে বুঝা নি পারলা। এখন সরকার আর যে কানুন বনলাহে উটাক দ্বারা যে ইটাক উপর যথেষ্ট ধ্যান দেল গেলাহে, আর এরাকে উপর যে আমরা অধিকার কর বঞ্চিত করে চেষ্টা করিওলা, ওটা সরকারে আপন নজরে রাখলা হে, আর আইন কর নজরেও ওটাকে পুরাপুরি ব্যবস্থা করল যাহে যে কোনো নারীর উপরে অনিয়ম না হোক, চাহে কানুন কর বিরুদ্ধে কোনো কাম না হোক। সৃষ্টিটা শিব আর শক্তিকর মিলিত পরিণাম কহল যাইগলা, শিব শক্তিয়াত্মক ব্রহ্ম, মানে ব্রহ্মকর স্বরূপটা শিব আর শক্তিকর মিলিত রূপ। তো শিবেকর যে থান মান সম্মান নারীকর বা শক্তিকর, ওহে মান সম্মান আর থান হওয়া চাই, মানে শিব বাবাক সং মাই পার্বতীকর যদি মানটা আর সম্মানটা নি রহতে, তো মাই পার্বতীকে দুঃখী করিকে সমাজটাকে বা দেশটাকে আমরা কাহা লেখবে। কহে গেলে পুরুষরা হেলা শিব বাবাকর প্রতীক, আর নারীরা হেলা মাই পার্বতীকর প্রতীক। তো শিব বাবাকে সম্মান করলে মাই পার্বতীক প্রতীক নারী জগৎকেও আমরাকে সম্মান করে হেতি, কাহে আমরা দেশটা উন্নতি হোক এটা সবে কাহে চাহাতলা। আজ রাত দিন আমরা একলে হেঁটলে উপরে যত্না উন্নতি কামী লোক আহাত, আমরা প্রধানমন্ত্রীলে আরও যত্ন মন্ত্রী রাহাত, ওরা চাহ হতলা দেশটা আরও আগু বাটে বাড়ুক। তো আধা আবাদী মানে মহিলারাকে ছাড়িকে আমরা কিনা দেশকে উন্নতির শিখরে লে যাই পারবে, অসম্ভব, এটাকে নি পারবে। সে মহান আমরাকে কিনা করে হতি, এরাকে উচিত সম্মান দিয়ে হতি, আর দেশটাকে আগু বাটে বাড়াই কসনি করে হতি, এটা নি ভুল না চাহি। যে প্রাচীন সময়ে নারীকে কতনা মান দেওয়াল গে রহে, সে মহান সম্বোধনে কিনা কহল যায় হলে মাই বাপ, সীতা রাম, রাধা কৃষ্ণ, রাধা মাধব, মানে মাইকর বা মহিলাকর বা নারীকর নামটা আঘু আবে হলে, তো ইটাকে আজ ভুলে গেলে নি চলতে। আজ যদি আমরা ওহে মর্যাদায় নারীকে প্রতিষ্ঠিত করে পারবেন, তো আমরা দেশটা জরুর আঘু বাটে বাড়তে। আর ইটা জানে হতে যে নারীর প্রতি যেতনা অনর্থ আমরা করলাইও, ওটা যে সে আরও না করিও, কাহে ওটা করলে দেশটা আঘু বাটে নিয়ে যেতে, দেশটা পেছু বাটে যেতে। এখন পুরা দুনিয়াটা বহুত আগু বাটে বাড়ার চেষ্টা করে হয়ে গেলা, বহুত আগু বাটে রিসার্চ মানে যাওয়ার চেষ্টা করলাম, এখন অন্তরিক্ষ মানে যায় করে
হয়ে গেলা তা আমরা

0: নারীর কিনা অন্তরীক্ষে নিয়ে যেত, যাই পারতা ওটা দেখাই দিলে ঠিক কল্পনা চাওলা গেলাহি আরও বহুত। তো আমরাকে যদি আপন দেশটাকে আগু বাড়াই হেতি, তবে নারীকে উচিত মান থান আর সম্মান দেই হেতি। আর আমরা যে কই হলা নারী দাসী ইটা সোচটাকে আমরাকর যে ভাবনা এটাকে বদলে হতে। আর যে সহি কথা কহল যাইগলা যে যদি উন্নতি করে হতে তা আমরা কি এটাকে মনে রাখে হতে, নারী মানটা বাড়ালেই দেশ উন্নতি করতে। সেমান কহল যাইগলা করা নারী কর সম্মান তবেই দেশ হতে মহান, মানে করা নারী কর সম্মান তবে দেশ বনতে মহান। এটা আমরাকে ইয়াদ রাখনা চাহি আর নারীকে উচিত সম্মান থান আর মান দেওয়ার ব্যবস্থা করনা চাহি।
1: তো বড়া নগদ জানকারী মিললক কি নারী কর সম্মান করে চাহি তো হমরে কা দেশ মহান হয়ে সকেলা হ্যাঁ কি নহি।
2: হ্যাঁ বহিন, আর দেখো এহে কুরমালি বার্তা কর সঙ্গে হামারে দুনিয়া কার্যক্রম কর বেরা সিরায়লা বতা দেবিলা কার্যক্রম কর প্রস্তুতি রহে প্রভু শরণ কর।
1: তো কার্যক্রম শুনবাইয়া ভাই বহিন মন রর মন কর সঙ্গে যুগনি বহিন কে
2: সন্ধ্যা বহিন কর সঙ্গে দেউ বিদা
1: জোহার।